0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসওয়ালেফি

এ লানত গা দেমিতি বেনি এ আফহু তাওবাবে আমাল তং ইসলাহ কফি মিহুম মেনুয়ে ফাহে হামাকশাওয়ারং আল্লাহ গিনা গিনা ইনফা ফুসওয়া রহিম ওয়ান্ত রসকলাঙ্গে।

0: ফিনি কুরুম্বাতা কেনস্তিং ফোনুকা মঞ্জরুতা রক্কা কুরং কিয়া রাউলুনো লিবেমুন্দিয়া মেহমানদারিয়েন সরমাইনি লাদুকন্না কই বেফা ফ্রন্ট অফিস ম্যানেজার নওয়াল্লাকি জিভিয়ান দন্নমিহে হিংহিও কামগে হিনি তুমুমায়কু জিভিয়ান্না নওয়াল ওয়াহক দক্কমুন্দিয়া জিভিয়ানগে ফারাতুমিস ফেন্ননি গ্যাক কামে ভেরি মিহাগে বদলুগ এনায়কি গ্যাং একুয়েরি কামগ দেকুমা জিভিয়ান পুনি এনায় খাস সামাল কামে নুবেহেট্টুমাভেস এদুনো জেটিগো বগিয়া হামে জিভিয়ান গেঙ্গোস্তিনি নওয়াল হাতর মিহুনং ইশিন দেবে জাগাগে বগিয়ে বগিগে ডিজাইনভেস আমুক রিসোর্ট কদুবা বগি তকা তফাতু ভিআইপি মেহমানুন খাস কুরেফওয়া ইচ্ছে বগিগে তড়ুদিয়া প্রেসিডেন্সিয়াল সুটকে খাড় জিভিয়ান না হওয়াল কুরমুং এহিয়ে বেনুম বেজনামা এনায়ং অঙ্গাল দিনুমা নওয়াল এদুনো নওয়াল হিনি তুমেলমুং জিভিয়ান বোচ হালি বগিগে ফাহাতুগ সিটুগে কিয়ারাগে আতুগে কুরুম্বা বোমুং ফোনুং এন ফটো নাকাম ফেসি এন গাতুগে দাইসানাত ফোনু দেমুং কুরুম্বা বোমুন দিয়া মঞ্জরু নাগা দিনুমা ভেস এদুনো কিয়ারা এদুনু ফদ্যাং দাইসান ফটো নাগা দিন সরমাইনি জিভিয়ান নায়কু কুরিগা ড্রাইভার সিটু গুহরি জিভিয়ান হিনি তুমুমকায়কু সরুয়ায় পালালি সরুয়াগে নজর হুট্টিফানি জেটিগ ওয়ফরাতুন রশা গুড়িফোয় দিগু থুণ্ডিয়া ম্যারশা ওর দুর তেমিগেন গোসফোয় থুণ্ডিয়ে জিভিয়ান বগি দুব্বালি কিয়ারায় সরুয়াগে ফুড়তম ফহারুমং প্রেসিডেন্টাল সুট দিউমুগে কুরিং রিসোর্ট তক্কালং জিভিয়ান বগি দুব্বি জেটিম ফ্যাবাগেন আন্নের ফুড়তম হুন্ননি রিসেপশন রিসেপশনকি কুরিমচ্চাহেন হুরি রিসোর্টকে হামেকানি বুফে রেস্টোরেন্ট রেস্টোরেন্টা ইমেগেং বায়া সুইমিং পুলে বুফেগে ইতুরুং তফাতু কেউন্তক হাস কুরেফওয়া ইতুরু দে রেস্টোরেন্ট ওয়েস রশু তেরেক হুরি এগে তেরেং এন রেস্টোরেন্ট হুন্ননি রশুগে হুলঙ্গু ফরাতুং গুণ্ডু দো শাকারিগ আনি রেস্টোরেন্ট হুন্ননি রশা ওয়াকিং ফালু তেরেগ এতন দিউমা হাস বোটেং ওবে প্রেসিডেন্টাল সুট হুরি ওয়োটা ভিলা জেটিগে এমমে কুলুগ দিহাওয়ারক মিনেট বগে দুব্বঞ্চে হুনো সুট ক্যারিগ বগে বেবুমা খাস হটেং হতা ফহুরি বগি এতন মড কোল্লুমায়কু জিভিয়ানগে ফাহাতুং এমএম ফ্যাবাফি জিভিয়ান কুরিগ হুরেগুস ম্যাদুর হুলুওয়ালি দেকোটরিগে কুড গেকে তফাতেননে ম্যাদুর হুলুওয়ালুমুং সুট আদেবেং হুরি দোরা দেমেদু হুস জাকে গোই মাগস্তহুগে ওয়াশিগণ্ডু তং হিঙ্গং হুরি মগুগে দেফরাতুগ আতুরা লাফহুরি সুটকে দোরু হুলুওয়ালুমুং ফুড়তমস ফেনিকেন দিয়েই দেকোটরি গুলুওয়াফহুরি তানবস বোডু কোটরিয়ে মাসিঙ্গা সোফা তকা টিভিগে ইতুরুং বদিগে হাস কুরেফওয়া তংকুলেং হুরি কোটরি তং হুরি বোডু কোটরিগে দেফরাতওয়াহেং বহা লাফা দেফরাতুগ হুরি কোটরি তকুমস নিকুমেবেং ওতি বোডু ডেকক ফতাফেং অনুগে ইতুরুং হেমোক্কা ইশিনুমা হাস কুরেফওয়া সরম ফিগুন্ডিয়া সোফা তং হুরি বেরুগ হুরে ফেমবরা লেভেনে হেং তংকুলেভেস হাস কুরেফহুরি ইনস্টাগ্রামগা লাইভ কুরমুন্দিয়া কিয়ারা তন্ধং দক্কমুন্দিয়া বোডু কোটরিগে স্লাইডিং দোর হুলুওয়ালাফ ডেকং এনা নুকুই দুরুদুর তাঁদিং ফেন্নমুন্দিয়া মুদা একুয়েগেং অ্যাস মা হাউলু ফেন্নমুন্দিয়াই হিক্যামু কামায়কুগা দাইসানভেস কিয়ারাগে ফাহাতুন ডেকান নুকুই সরুয়াগোস হুট্টুনি বোডু কোটরিগে ফারুগ হারু কুরেফহুরি রীতি কুরেহুমে ক্যারিয়া এগবণি ইহুগে দিবেহিংগে তিরিউলুং জিভিয়ান গোয়ালুমুং সরুয়া দিয়ে সিসাগিং জিভিয়ান নেতাগ হুরিকমেস রেখালি দেং ফসেম্বুরি সরুয়ায় পালালেবুনু সোটুগে জীবং আজ্জাহালাগেন জিভিয়ান হুরি সরুয়াগে ফাহাতুগ এহা গাতুক জিভিয়ান হুরুমুং সরুয়াগে হিত তেলিলি জিভিয়ান গে তুন ফিলি দেলোলং এনা নজর হুট্টালি
1: সরু সো সরি সিসুয়ালা কন্নু
2: নো নো ইটস ওকে
1: অল গুড
2: আ
1: I have something planned. Me edu egar jahar onnane baking class hai. Sarubuni man bake kurum beenu me. Annaiku devi danat.
0: Sarwa ke moona nazar waki kurumenne ti Zivian haama kuri. Sarwa ke jawab aswaane gote neenge ti hituga nutana waskam vi. Funnevai du kollamun ehuri ha kamaka ena kurimatili ehituge haalu sarwaayan angadem beenu vaati. Fasihumuge beenu me mihara kuni. সরুয়া গয়াওয়ানে হুরিহা কমেন এন রাফাফানিবেস এহেমে জিভিয়ানগে জুমলায়ং সরুয়াগে হিনিতুমুং ফুমবে কেন্দিয়া